ট্রাম্প দা হমলি দিয়েছে চীন সদর জি জিনপিং সরা মসনু জেহানত হওয়ালে সরা সেফ গার্ড বানে হুম খবর শেবিদি মসনু জেহানত মুতালিকা এক্সিকিউটিভ অর্ডার মনসুখ করে শেবিদ কচি হয় কি জিনি সিজুন ঠিক নৌ ইরান দ আমরিকি না টোল মহাজ বান্দে জং বান্দে ও মুঞ্জমিদ অসসু অফসে মুতালিবা করে দা ইরান সুপ্রিম লিডার আফজুদ্দা ইউরেনিয়াম বল মুলক তা মুন্তকিল কৌলো তজবিজ মুস্তরদ করে দি ইরান হকুমত হতিকি কশিদ কে হতম কৌলো ও ওয়াশিংটন সরা সফরতি তালুকাত কি বেহতর লাপারা আমরিকি মাহিত অখপল মুতালিবাত পেশ করে দি বাইকি টোল মহাজ বান্দে ফুরি জং বান্দে মুঞ্জমিদ অসসু অফসি ও বেহরি জাজুনো তাফুজ ফরহম কৌলো শরত শামিল দি دا میڈیا رپورٹر مہا امریکی طرف نالی گلی شوی حالی تجویز دوارو ملکونو پا ماس کے اختلاف یو حد پوری کم کردی دی ولی تہران موقف دی چی دا اختلافات مستقل توگا ختم کولو لپارا واشنگٹن تا جنگ بندے دمکے ورکول بند کونی شی میڈیا رپورٹر مہا ایران وزارت خارجہ ترجمان اسماعیل بکائی ولی دی چی ایران سنجید گئی نیک نیتی اوٹوس منطقی شکو کو شبہات سرا مذکراتو لا رخ پلا کردی دا تہران بنی دی مقصد لبنان سرا ٹول محاز باندے جنگ پوری ختم بین الاقوامی بینکونو کے بند شوی خپل منجمد اساسو اجرا او ایران جازونو خلاف کڑی شوی بحری قضا کی ادرونی دا ایران وزارت خارجہ ترجمان ولی دی چمری کے سرا خبر و اتر و موجودہ محور صرف جنگ بندی دا او سنان دیکو دلوب خبرونا